0: নমস্কার, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র FM-এর 101.7 মেগাহার্জে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ উপস্থাপনার দায়িত্বে আছি আমি মুনমুন ও সঙ্গে সাথী
1: তাপসী।
0: নমস্কার শ্রোতা বন্ধু, আজ অনুষ্ঠানের শুরুতে মিশন বাৎসল্য যোজনা এই প্রকল্পটি নিয়ে আলোচনা করব। মিশন বাৎসল্য হল ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের একটি কেন্দ্রীয় প্রকল্প, যার লক্ষ্য হল কঠিন পরিস্থিতিতে থাকা শিশুদের সুরক্ষা, যত্ন ও পুনর্বাসন নিশ্চিত করা। এই যোজনার অধীনে অনাথ, অবহেলিত বা সহায় সম্বলহীন শিশুদের পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা হয়। মিশন বাৎসল্য যোজনার মূল উদ্দেশ্য হল পারিবারিক যত্ন, প্রাতিষ্ঠানিক পরিচর্যার পরিবর্তে শিশুদের পরিবারে বা আত্মীয় স্বজনের কাছে রেখে লালন পালনের ওপর জোর দেওয়া হয়। শিশু সুরক্ষা পরিষেবা এবং কল্যাণের জন্য একটি নিরাপদ ও লালন পালন পরিবেশ তৈরি করা, COVID-19-এ অন্য বা অন্য কোনো কারণে পিতামাতা হারানো বা অভাবী শিশুদের পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া, যেসব শিশু আইনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে তাদের পুনর্বাসন ও সঠিক পথে ফিরিয়ে আনা, শিশু পাচার, শোষণ, সহিংসতা এবং অবহেলা থেকে শিশুদের রক্ষা করা। মিশন বাৎসল্য যোজনার মূল বৈশিষ্ট্য হল এটি সমন্বিত।

0: শিশু সুরক্ষা প্রকল্পের অধীনে কাজ করে, যা জেলা পর্যায়ে শিশু কল্যাণ কমিটি এবং জুভেনাইল জাস্টিস বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। অভাবী পরিবারগুলিকে শর্তসাপেক্ষ আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে তারা শিশুকে স্কুলে পাঠাতে পারে এবং যথাযথ যত্ন নিতে পারে। বিপন্ন শিশুদের উদ্ধারে 24/7 হেল্পলাইন পরিষেবা সাথে এই যোজনাটি যুক্ত। যে শিশুরা পরিবারহীন তাদের জন্য আইনিভাবে দত্তক গ্রহণ, যা ফস্টার কেয়ার বা পালক পিতামাতার ব্যবস্থা করা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা। এই স্কিমটি টেকসই উন্নয়ন লক্ষ্যের স্বার্থে সরাসরি যুক্ত, যা নিশ্চিত করে যে কোনো শিশু যেন সুরক্ষার অভাবে পড়ে না থাকে। এই যোজনার প্রধান দর্শন হল প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ শৈশব নিশ্চিত করা। শ্রোতাবন্ধু, নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
1: सबके लिए सामाजिक सुरक्षा अटल पेंशन योजना मोदी जी का संकल्प।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
3: अब तक इस योजना से 8,85,00,000 से अधिक लाभार्थी जुड़ चुके हैं। अगर आप भी 18 से 40 साल की उम्र के हैं तो मासिक अटल पेंशन सहित 3 गारंटीड फायदों के लिए अपनी बैंक शाखा से संपर्क करें।
0: ফিরলাম বিরতির পর। বন্ধু, আগামী 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস। 1993 সালের 20শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী 15ই মে আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে ঘোষিত হয়। রাষ্ট্রসংঘ 1994 সালকে আন্তর্জাতিক পরিবার বর্ষ হিসেবে ঘোষণা করেছিল। নৃবিজ্ঞানী ম্যালোনস্কির মতে, পরিবার হলো একটি গোষ্ঠী যা সংগঠন, আর বিবাহ হলো সন্তান উৎপাদন ও পালনের একটি চুক্তিমাত্র। সামনার ও কেলারের মতে, পরিবার হলো ক্ষুদ্র সামাজিক সংগঠন যা কমপক্ষে 2 পুরুষকাল পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সংজ্ঞার প্রেক্ষিতে বোঝা যায় যে বিবাহ প্রথার আগেও সমাজে পরিবারের সৃষ্টি হয়েছিল, কারণ এ সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে থেকেই মানুষ দলবদ্ধ জীবনযাত্রা পালন করত, যা পারিবারিক জীবনযাপনের স্বাক্ষরসহ। তবে বিভিন্ন সমাজে বিভিন্ন সংস্কৃতির পরিবারের ভূমিকা ভিন্ন ভিন্নভাবে পরিলক্ষিত হয়। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বৈচিত্র্যপূর্ণ নানামুখী ধারা, যে কারণে ইতিহাসের ধারাবাহিকতায় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে এর গঠন ও অন্যান্য অবস্থার পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। তবে পরিবারের মৌলিক কাজ অনেক, একদিকে জৈবিক, অপরদিকে মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, শিক্ষাদান ইত্যাদি। তবে সবচেয়ে বড় দায়িত্ব শিশুর সামাজিকীকরণ এবং সংস্কৃতির সংরক্ষণ। যে শিশুটি ভবিষ্যতের নাগরিক, তার মনোজগত প্রস্তুত হয় পরিবারে। পরিবারের ধারা কেমন, কী ধরনের প্রথা রীতিনীতি এসবের উপর ভিত্তি করে তার জীবনভঙ্গি গড়ে ওঠে। তাই শিশুর সুষ্ঠু পারিবারিক শিক্ষা এবং শৈশব তথা শিশুর মন তথা সাদা কাগজের পাতায় যেন ছাপ রাখে, তা ওর পরিবর্তে জীবনে অসাধারণ ভূমিকা রাখে। তাই রাষ্ট্র পরিচালনায় যেমন কিছু সংবিধান আছে, তেমনি পারিবারিক সংবিধানও থাকা দরকার। যেমন পরিবারের সবার সাথে সদ্ভাব গড়ে তোলা,

সাংসারিক শৃঙ্খলা বজায় রাখা, মিথ্যে না বলা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা করা, নির্দিষ্ট সময়ে ঘরে ফেরা, নিজের কাজ নিজে করা, মিথ্যাকে ঘৃণা করা এবং মানবিক মূল্যবোধগুলোর চর্চার মাধ্যমে অন্তরকে বিকশিত করা। শ্রোতা বন্ধু, এখন একটু মনোরঞ্জন হয়ে যাক তো। আজ আপনারা শুনবেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে জীবনমুখী বাংলা আধুনিক গান। আসুন শোনা যাক গানটি।

এতক্ষণ আপনারা শুনছিলেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে আধুনিক বাংলা গান। এবার আমরা শুনব, চর্চা বিষয় হলো আইতেরে ব্রাহ্মণ 4.6। বিষয়টি একটু ভাববার বিষয়। আইতেরে ব্রাহ্মণ এই অংশে রাজা হরিশ্চন্দ্র ও রোহিতের আখ্যানের মাধ্যমে ইন্দ্রদেবতা ঘোষণা করেছেন চরৈবতি চরৈবতি, এর অর্থ হল থেমো না, এগিয়ে চলো। আসীনস্য পঙ্গু, যে বসে থাকে তার ভাগ্য বসে থাকে। উদ্দিষ্টিতি তিষ্ঠতা, যে দাঁড়ায় তার ভাগ্য স্থির হয়ে যায়। সেতে নিপদ্য মানস্য, যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য সুপ্ত থাকে। চরাতি চরত ভগো, কিন্তু যে চলতে থাকে তার ভাগ্য তার সাথে চলতে থাকে। এই দর্শনই ভবিষ্যতের সব সম্ভাবনার ভিত্তি। বিজ্ঞান, প্রযুক্তি, আধ্যাত্মিকতা এবং মানব সভ্যতার বিবর্তন সবই এই গতির উপর নির্ভরশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা ও চেতনা বিবর্তন। ভবিষ্যতে এআই এবং রোবটিক্স আমাদের জীবন নিয়ন্ত্রণ করবে, কিন্তু আইতেরে ব্রাহ্মণ আমাদের মনে করিয়ে দেয় যে যন্ত্র কেবল ক্রিয়া করতে পারে, কিন্তু মানুষের রয়েছে প্রজ্ঞা। আগামী 2000 বছরে মানুষ তার শরীরের সীমাবদ্ধতা কাটিয়ে ডিজিটাল ইমার্টিলিটি বা অমরত্বের দিকে এগিয়ে যাবে, কিন্তু সেখানেও চরৈবতির গুরুত্ব থাকবে। মানুষকে তার মানসিক মূল্যবোধ এবং করুণা নিয়ে এগিয়ে যেতে হবে। পরিবেশ ও টেকসই ভবিষ্যৎ। বর্তমান বিশ্ব জলবায়ু সংকটে জর্জরিত। আইতেরে ব্রাহ্মণের যোগ্য দর্শনে প্রকৃতিকে রক্ষা করার কথা বলা হয়েছে। যোগ্য মানে কেবল আহুতি নয়, যোগ্য মানে প্রকৃতির সাথে সামঞ্জস্য রক্ষা করা। ভবিষ্যতের অসীম সম্ভাবনা তখনই বাস্তবায়িত হবে যখন মানুষ বুঝতে পারবে যে সে প্রকৃতির অংশ, অধিপতি নয়। আগামী দিনগুলোতে পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে পৃথিবী আবার তার হারানো ভারসাম্য ফিরে পাবে। বিশ্বশান্তি ও বৈশ্বিক নাগরিকত্ব। আইতেরে ব্রাহ্মণের দেবগণের ঐক্যের কথা বলা হয়েছে। আজকের বিভক্ত পৃথিবীতে যেখানে যুদ্ধ ও বিদ্বেষ বাড়ছে, সেখানে এই দর্শন অত্যন্ত জরুরি। আগামী 2000 বছরে পৃথিবী হয়তো রাষ্ট্রহীন একটি সমাজে পরিণত হবে, যেখানে সবাই বসুধৈব কুটুম্বকম বা বিশ্ব পরিবারের সদস্য হবে। মানুষের চিন্তার প্রসারই তাকে প্রকৃত ব্রাহ্মণ বা জ্ঞানী করে তুলবে। আধ্যাত্মিক রূপান্তর। ভবিষ্যতে মানুষ কেবল জাগতিক সুখেই তৃপ্ত হবে না। আইতেরে ব্রাহ্মণের 4.6 অধ্যায় আত্মিক উন্নতির কথা বলে। আগামী সহস্রাব্দে মানুষ তার অন্তরে ব্রহ্মাণ্ডকে আবিষ্কার করবে। ধ্যান, যোগ ও মনস্তাত্ত্বিক গবেষণার মাধ্যমে মানুষ মানসিক ব্যাধি মুক্ত হয়ে এক আনন্দময় সমাজ গড়ে তুলবে। শিক্ষা সংস্কৃতির পুনর্জাগরণ। ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা কেবল তথ্য

0: নির্ভর হবে না, তা হবে প্রজ্ঞা নির্ভর। অতীতে ব্রাহ্মণের ঋষিরা যেভাবে বনজ বিদ্যাপীঠে ব্রহ্মের অন্বেষণ করতেন, ভবিষ্যতে ডিজিটাল বা ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়েও সেই আদি সত্যানুসন্ধান ফিরে আসবে। মানুষের উদ্ভাবনী শক্তি হবে অসীম। আর চ্যালেঞ্জ ও সমাধান বললে, অসীম সম্ভাবনার পথে বাধা অনেক। স্থবিরতা, লোভ এবং অহংকার মানুষকে থামিয়ে দিতে চায়, কিন্তু ঐতিরে ব্রাহ্মণ বলে, সূর্যং পশ্য সেমানং যো না তদয়চ্চরণ, অর্থাৎ সূর্যের দিকে তাকাও, সে কখনো ক্লান্তি বোধ করে না, নিরন্তর ভ্রমণ করে। এই নির্লস প্রচেষ্টায় থাকলে মানুষ আগামী 2000 বছরের সব বিপর্যয়, যেমন মহামারী বা মহাজাগতিক দুর্যোগ, কাটিয়ে উঠতে পারবে। একবিংশ থেকে 40তম শতাব্দী একটি কাল্পনিক হয়ে উঠবে। তাহলে উপসংহার বলতে গেলে, ঐতিরে ব্রাহ্মণের 4.6 অধ্যায় আমাদের শেখায় যে পরিবর্তনই জীবনের ধ্রুব সত্য। ভবিষ্যৎ কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটি একটি নিরন্তর প্রক্রিয়া। গত 5000 বছরে আমরা যতটা পথ পেরিয়ে এসেছি, আগামী 2000 বছরে তার চেয়েও 1000 গুণ বেশি উন্নতি সম্ভব। কিন্তু সেই উন্নতির মূলে থাকতে হবে মানবতা ও আধ্যাত্মিক ভারসাম্য। চারিবৃত্তি কেবল একটি শব্দ নয়, এটি একটি বিপ্লব। এটি আলস্যকে ত্যাগের, ভয়কে জয়ের এবং অসম্ভবকে সম্ভব করার মন্ত্র। ভবিষ্যতের গর্ভে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনাকে সার্থক করতে হলে আমাদের প্রতিটি পদক্ষেপে এই বৈদিক সংকল্পকে ধারণ করতে হবে। জয় হোক গতির, আর জয় হোক চেতনা।
1: শ্রোতা বন্ধু, এখন আপনারা শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠে সুমন চট্টোপাধ্যায়।

0: así.
1: শ্রোতা বন্ধু, শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত কণ্ঠে সুমন চট্টোপাধ্যায়। শ্রোতা বন্ধু, আজকের মতো সাতরং অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি মুনমুন ও সঙ্গের সাথে
2: আমি তাপসী নন্দী।
1: নমস্কার।